মিংপো দেওগাটিয়ানুক সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ ইন দি সোপাস আমলে ক্যান্ডি জাম ইয়াংজুস ট্রেনিয়তিন ওয়ান ডিস্ট্রিক ওয়ান প্রোডাগি নালজো সোমা থমজরিক সাপে খোঙি সংপো লেপচাস বাসে ইয়ংগেস কেতেন ইউতিন দানা চোখলা ইয়াং ইউল চিগিয়ানুক উইন্ডিয়া ওয়াসিনি সেলফ হেল্প গ্রুপ চিক চোসে ইউতিন গাউনিস আমলে আচার না জান জুচুক পিসমান রিক চাতাক বেন ইউতিন খোঙিস প্রসেসিং না কারস থমছোতলা মিশনারি কলজোকস বাস ইয়াং নিনসে তুশিয়াং নাংলজোস খোঙিস ইয়ংগে থিকমেট স্কেচাসং আচনোন নাতির গ্যাস্ট্রিট পিয়াং গা মালসেক ইননাং লোকসো কিউচি গানামেট থংমা চাচাজিন মালসা খাচিয়াং স্তাগজিয়ত মালসা খাচিয়া লাগলাজত ইয়াং মালজিগা কিউত না গ্যাতপারিক ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট পো দানা কিউত না লাজোন লা ইয়ার খেউমি মুহিম চিগিন নাতি ফ্রালুকস পো খোরাং ইউল না বিং মি চালাক সাক রং ইউল পো ছাকপা স্পোকসে মালুস পা গ্যাস্ট্রিট না ফিস্তে ইউল ছাকপা লিচুক পিফিয়া কারপার বে গোসপায়ত ডিউজ বাসে ভোকাল ফর লোকাল মুহিম পোয়া জগ্রাত থপচাজিন ডিউজ ইউল পোয়া রং খুচ চান চোচাস পিয়ানু গ্যালা রোখ সাল চাইন ইং মির গাস্তন উনসানা নাতেস ভোকাল ফর লোকাল মান্তার পো মির্জেত পার গোসাজিন নি রিনচান ইউল মিউন সেপ্টেম্বর দি যাও জানুষ্কি লোকপারি থামে ফেসপা তুষদিন দি জিয়ানুক লোকসো লাসখুং সক চিক সোসে দি জানমে তনগে ফিয়া দুনসিরিয়াং ইংমত দি লোয়া জানকোন পে কানা ত্রুংসে লুসুক পি ফিয়া সিংসো চান গম্বারিক লেনমা সোসে ছত্তিশগড় টিয়ানুক হার গার মঙ্গা জেরবি মুহিম পোয়া গোজুক বাসিন গানুক মিমাং সাকা মঙ্গে জনসনান স্ত্রেফিয়া হাগোস সালেন ইউতিন গুজরাত ইয়ানুক ওয়াঙ্গিস দূর পা গোজুক সোসিন গাও বাজরে কানাল দান খান জনসনান ইজ দূর চিগিন দি ফালুকসি নালজোস নং নবিন খান জনসনান লা রিন সিস্তান দোন মিমাং সিরকিলিয়াং মসপ্রত বেন ইউতিন গাওস বাসে রগোয়াং খুত পোস কে চাচোক দি ইজ দূর পিয়াং দারান সাপেক লাগ নিস মিমাং সিস খাক লেনিন মহারাষ্ট্রে ছোসনা মানা সিং সোত চান লাসির রিগা গোজুক বাসিন গানুক সাবখানি শেষোত ফ্রুনি কানা নাতে শেরসাব সাক আঙ্গনওয়াড়ি লাসখুর বাখান সাক ইয়াং আতা আমান সাক দি মুহিম পোয়ে পোল দানে নিয়তিন মিজোরাম ইয়ানুগাং মিমাং সাক দাম সে নিউট্রিশন বাগাত সাকে সালুক সিফিয়া মুহিম চিক্সট্রুলিন গাও মিজো রিওয়ায়াত নাথে সে তালো মাটিয়ানা গায় তোন পো ইয়াং সাকে রোকস বেফিয়া দুনসিরিয়াং দুকচাস ইনং দিজাত গম্বান সাক মিনতাকস না সিং সোচান গম্বারিগিন আঙ্গনওয়াড়ি লাসমিনি কানা না নারিয়ত গানিস গ্যালবাজ ওস্তে কার রং ই খাগুন বেনিয়তং দারে দানা আঙ্গনওয়াড়ি মালসান সাক ডিজিটাল জোস্তে কা পোষণ ট্রেকার নিয়ম্বো থুতেয়ত দারে সাকপা কারোট রুগু আদিফান তক স্থবেনিয়তিন দিউজ বাসে ফ্রুন খোপা আসায়ত খান ইয়াং অর্জেন তং খান আমান লার গ্যালাল তালুক সেনিয়তিন নাতে জনসকোনি লোকপার থামোনিয়ানুক রং পো চাতক জাকপার গোসাজিন ইয়াং রং ইউল না খোর পো গাজাই কেল্লাত পে কানা থাকরিং জাকপার গোসাজিন আচুনুন নাতং সাকস দিল জিয়ানুক গণেশ উৎসব রিনসিস না হিলিংস না ইয়াম্বো মাল্লা খ্যংস গণপতি বাপ্পা মিমাং সি ছোখস নার গাসুস বাসং ইয়াং খারখোর গংমা গামিয়াং গং আচুনুন ভগবান গণেশ গাক সাক থাকরিংস বাখান শেষ খুদ ইয়াং নোরুলাস জুনি গোজুক সি তাকসনেগিন খুয়েফিয়া ছেজলুস পো ফাইল চা মেন মা ফিস্তে ইউল সাগানু গং রগাখান রিক থংমা ছেনিয়তিন পান্তাহুয়ান থিরি খানুন খোং থাইল্যান্ড না ইনসুক ইয়াং দেরি ফ্রাফিকানেট জেরি চোরবাছাত খোলো চুরগুই নাসে কা ইয়োত চানা খুয়ে বাবাস খোয়া ভগবান গণেশী নকশা চিক স্কেজ লতাস গাছ খুয়ের গালুকস পো স্কেচাসং খোস ভগবান গণেশ নাথুতে ইয়োত পি রেওয়ায়ত সাকর গেলা বাসে সিস তাসপা বাস ইয়াং সুফাক জবি দালাস পিয়াং স্প্রালস খো ভারত না নেপাল ইয়াং লোকসোর গ্যাস্ট্রিট রিয়াং খোরে ইন খোয়া মহারাষ্ট্র না ইয়াম্বো লোকসো থুতলুকস শিকদুক অষ্ট বিনায়ক রিওয়ায়ত পো জিক সেরিয়াব না খোস রেসপা খাচিক দি রিয়াস্ট্রিত পে জিসখোর বাসেন খুরে ফ্রালুকস পোস বাসে থাইল্যান্ডি আকিদত মান সাকুক অষ্ট বিনায়ক যাত্রা মানা মিংবিং ছেনিয়তিন লংিস তংিস ইয়ংনুক খোস থাইল্যান্ডি চন্নুস পিয়াং চ্যানং মাই জেরস্যাংনুক গণেশ হিমল মিউজিয়াম চুস ইয়ং দারে দিয়াংনুক স্তংচু বাসে খিমো গণেশ

0: রাজি আসিলে শুনে যে যোগ কেন বেটালে কেন থে মাইগ্রেট বই বাসাই বিনা তো সে জাগাকলি ফালি অ্যাওয়ারনেস ফালি তো দুনিয়াতে যে স্পেশিও নজনে ইন্ডিয়াকে ডিফারেন্ট কোনে সে চাই গোয়া থোন তামিলনাড়ু থোন কর্ণাটকা থোন খাস কর মুম্বাই ছো যাক দূর দারাজ যাক বুড়ে ওয়াজি আনিয়া যাকে চাকে বোঝা তো সে সে রহি ওল্ড ট্যুরিজম থে না ওই আ ওয়াজি আপ যাব আজ আনে ওয়াজা তো যোগ আসি ফাইদা বুঁ সে দুনিয়াতে ফাইদে হ্যাঁ বেসু সে বেসু রেখ থোন আগে তো আনি বিল জুয়া ওল্ড ট্যুরিজম ডে
1: আচ্ছা লিয়াকত সাহ বহুত মিস্ট্রি থো জগা থে গাজু কি ট্যুরিজম এক বড় বাগ কেউ কনে গে দিশ কো উথলিয়ারে কারো তরকি কারো বেশক জু আনি সে জায়গা শেখ নিশ লেকিন জরুরত আনি হে মু সুগুন মুস কি আসলি দাবোন কারম গি দিশে গহে হুরো কালচার গহ দুনিয়া তো একে কালচার জো হুরা হবো আলাকাই আসনো কালচার আসানি বেয়াক উথিয়াক বেয়াক আসানি বানানি আসানি ক্রম ছিউনে তারিখে হুরহানো অনে চিজ জো তো ধারে না যাক টুরিস্ট কানোর থা না ফিরারি শ্রীনেরা জিস্তু ফিরারি তো সে ওয়াজি তো অনে চিজ জো মুতাসির বেনা তো মুতাসির বেনা জু লেকিন থো আনে এক মজা এক মোর অমিশ রাজা কি অনে কেফে বগেরা তুষ্টে হোটেলি বেজনে আচ্ছা আগর কনে গে চিজ এক্সপ্লোর বই হে হি তো সাদে গিয়ে তা তো অনে টুরিস্ট সে বাস গে বেউন হ্যাঁ সাদে তো সেনোর বেউনি দি শিখ গিয়া হোজি কিউকি আসমিতে আসনে আনি লাদাখ হো পারুলে কুই যায় আচাক ফেসিলিটি নুশ লেকিন কোতে গভর্নমেন্টি কাজ ফেসিলিটি লাই দে হো আগর ফায়দা গিনো ভি লো করে গেস্ট হাউস প্রেমনে রে তো বালকি আই গো রো জায়গা আনি সিস্টেম প্রে হো কি ট্রেক হোস্টেল ফেসিলিটি ছড়না গো রে তো আনি বারে আসানি লাদাখ হোজু লাদাখ তো খের বেশ মুঠোর মুষ্ঠন কেউ তুমি কে ছো তো ইস্তিমাই তোর তুমি ছো লাদাখ বার মুষ্ঠন লেকিন আসানি আনে কুই ট্রেক জায়গা আনে চিজ ট্রেক হ্যাঁ জু মেজু কে আসার একাদিম হানে তো আনিনো আগর মেসু এক্সপ্লোর থিয়ালেস তো দারে না যা করে পাশেরিও না সুজন থিয়ালেস তো অন্য জোগা ফায়দা লেজোন হাই দা থে হিসাব কেউ
0: হাই জু মা বেশুমার ফায়দা হি আগর আগর সোই জানি চিজ হাইলাইট থিয়েস তো আপ আ ইনি কি হাইলাইট কেনা থা জোনা সানিয়া চিজ বেসু হাইলাইট বেসু আস সোনি ডিজিটাল আসুন হার এক লিয়ে স্মার্টফোনস অ্যাভেলেবল হাই আগর বেসু আসনিয়া নি পুরানা কালচারো টাকুন জেসে কি বেসু খাস কর আসনি করকিতো নোম গিনন তো জু সাদে সোনি টিয়েশ পশোনস ইয়া মেসু আসনে কিতাব জি ট্রাকিং হাস কি আসনি সাদে নালি কোট থিউ রাজে তো বেনা লে থি ইয়া মুদ স্ট্র্যাটেজিক পয়েন্ট ট্রাম্পে এ শে থিউ হাই থি আয়া চিজ আগর আসুন কো তে বেস পশোনস আগর বেসু ইনিশিয়েটিভ গি বে বুড় খাজি দারো খাজি আজ জগা প্রয়োন বড়িয়া থে ও ইয়া প্রয়ে তো বে সোশ্যাল মিডিয়া চড়াই থুন তদ উসকে উপর বেসু জব সোশ্যাল মিডিয়া চড়াই থে তো বেউন না ওয়াজি কিউকি লোক সে ওয়াজি টা কেউ না জগা কো নহি বড়গা করকি জগা কো নহি সে সরে এক টুরিস্ট গাইড তো বোনো জরুরি লাই হি আশু ইন দূর রে জব তো টুরিস্ট গাইড নে মিলে সদ আর টুরিস্ট ওয়াজি সে জগে জব ফোনি মুশকিল হি তো আগর টুরিস্ট গাইড আগর বেসু আনি কই কানুগা এরিয়া যা পুরানো পুরানো চিজ কালচারো আগর হেরিটেজ জগে হি আসনি কাকসরে থোন বেসু আসনি হুমাসায় থোন আসনি বড়গাম থোন করকিত থোন আয় জগে দুনিয়া বেশুমার জগা হি বস আই হি কি জকোর অ্যাওয়ারনেসও জরা হি আসো ফায়দা গিনো নি ফায়দা আহি থোই রাজো গা ফায়দা আহি কি আদি বেসু জব টুরিস্ট বাজো না ডিফারেন্ট আপ আদি বাইক খোন হা বেও না হা সুনোর আগর বেসু গেস্ট হাউস তুক দোন ইয়া হোটেল তুক বি ছোড়ন ইয়া বেসু গাড়ি তুক অ্যাভেলেবল ছোড়ন তো ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি বে বুস্ট বোন হাস আসনি ইকোনমিক্যালি বে হার চিজে বে আগে গা বুঝন হাস
1: বেশক তো সুন্দর জালি আকাদ সাহেব কি ট্যুরিজম হাই থা তো ট্যুরিজম রে ওই আসানো দারে লারো ফোন ফায়দা গিউন সে সেরে আসানো জওয়ান তবকা কে একে গাছনে মাফে রহা সাজা রহা কোতে তালিম ইয়াফতা হাম বুড়ে হুতে অনিস বারে কদম পো গিনি লফা থে না শ্রীনে যা সে কদম রে লফা গিনি আগর জমাটে ছেস তো কোশিশ ছেস তো আসন লোক ট্যুরিজম কোত হানো কুজো দাই গুনা বাস কি জন শুনে নি তো কোত থো আনি দিশে এক দো চাগা থাজু লিয়াকত ভাই করকি থাই খারি ছানি গুন হি কাক সে রহি বালকি পুরো হুমস বাড়ি হুমস ও পুরো আলাকা হানো আনি নে বিলো আসনে আনি করসে ওরি টাকি তো পশ্চিম এরি ওরি বালকি কারগিল জেলো বহুরি হুরে গাম হো যা ইয়া লাদাখ এ টাকে খাস কর ইয়েলো তো দিশে লাই এক্সপ্লোর বই হি পুরা বিন অকামি সতে সুজনিয়ার বই হানি লেকিন অনু মামলে যে বে পতো রহনেস আনি কারগিল কুই